ঘেন ধা ধা ঘেরে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেন তাকে ধেনে ধেনা ঘেন তাকে টে তাকে টে ধেনে ঘেরে নাগে ধেনে ঘেন ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে ধেনে ধেনা কেনে তিন তা তা কেড়ে নাকে তেনে কেনে তাতি কেনে তারা কেনে তাকে তেনে তেনা কেনে তাকে টে তাকে টে ধেনে ঘেরে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা ঘেনে তাকে দিনে।